0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

আদি আলমু লিবগেমবা মিহুম বুনুয়ে তিয়বা মিহু নং হালা ঘুটে ইমামে সালেহ আমল কুল মিহক আল্লাহগে সবাব কারুনগে মুদাবের কমবুরে মা হেকম বুড়ে আদি খেতরিন মেনুই এ দরজে নুলবেনিতে।

ফাহেত ইমান রসকলাঙ্গে এ না আই এ না গে খজানা থাকায় গেয়া একুগা বিঙ্গু গম্বাগেনবিমে ফাহে আল্লাহা দেখুলং এ নায় নসরু দেনে এভেস বৈনুবি আদি নসরু লিবেনে মিহুঙ্গে থেরেমবেশ এ না নুয়ে।

0: আদি আল্লাহা একুগা এহেন ইলাহ কত্তিবা দুআ খুন আলকন নুকুরাশ একলাঙ্গে মেনুই ইলাহ কুনুয়ে একলাঙ্গে জাত ফুলু মেনুই এহেন হুরিহা তকেচ্চে ফানাবে দা হুটে নিয়া কুরেবুম বনি হাম এখানি একলাঙ্গে আসে আদিত্য ব্যা মিহু রুজু আকরব্বা হুসিবেস একলাঙ্গে হাদরত আসে।
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নদীয় একে মেগাহার্টস

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

আদি জিহাদ কুরি মিহা দন্নাশ ফাহ এনা জিহাদ কুরাখং কশবরি এনাগে আমিল্লা নফসটকে হাম কশবরু আল্লাহি এম্মেহা আলম তফিয়া ফুদি ওডিগেম্বা রসখলাঙ্গিকং কশবরে।

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবরত
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গাল কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তি কং কোলান্না
1: তি কো দুং হাউ দাই রাঙ্গালায়ে তিহেন মুন্না এ কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কং কো দেন না হে দি মুন্না আবারা উপাবে
3: হিমবিহীন রক্ষা তেরুম
4: হিমবিহি ভ্যাকসিন দেডোস হামকুরুম
3: সাগুন লাগিং আদ্দুম
4: কেসা কিবি আলানাম আঙ্গায় নেফে নিওয়া করুম
3: হিমবিহিগে এভস আলামাতেন হুরনাম মাস্ক এলুম
4: আদি হিমবিহিগে আলামাতেন হুরনাম একা হেরিবুম
3: হিমবিহিগে আলামাতে ফেনিজনাম লাসন করবা সিহি ফরওয়া হোদবা
5: রুমিয়া আই লাভ ইউ
6: দুহা কো সারিং ইদু কো জাসা রোবা দানন্ত
7: নো
6: প্রমিস
7: প্রমিস
8: এমি হুম থা আবাদ একু গবম বাউদুবি

ফাহে তিমান রসকলাঙ্গে একলেগে ফানাই একলেগে ফানুগে না খুলগে আহলুয়েরিন সালামে কুরবিমে আদি এই আলম থাকব্বা ইব্রতে খমগা তিমন রসকলাঙ্গে লেবিমে।

তিমং খালে গেফান দৌ কুরিয়াস তিমং খালে গেফান কং একমকং গেল্লুমে নুলবেনতে এহেনি হমকাশ্বর তিয়বা মিহুংগে কুরিমেস উম্মতকে রসুলুন দৌ কুফাবে আদি বয়াম বেগিম্বা ইব্যবুম মেনুই রসুলাগ মচ্ছকন্নুয়ে।